বুড়িয়াল সুয়েল মা দেখলো মাখলেল জল রেছে জিবুরিল কাকুরা কু সামনে টিচার আহমদ বাম্বা আহমদ বাম্বা কাকুনা কু সামনে টিচার আহমদ বাম্বা সুয়েল মা দেখলো মাখলেল জল